0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানী তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

আসসালামু আলাইকুম বারং উফাওয়ের হিক্যাম বগতকাং এদেমু মিয়েদিস মিগাডিগে মি বদল কলি এহুন তেরিংগে হোবো মি শোয়াইকো গ্যাগেনকা এগার গড়ে তিরি সিঙ্গুমা হামে শো কোরিয়া দানে শো কোরিয়া তা ইরুগা বাভেরুমা পিএসএম এআই মেসেজ কুরেবেনে ডিএফএম 91 মি পেজ মেসেজ কলেবেনে আডুয়া হালম বেনুন লাভেন ওয়েকাম গাবি নামেস নুনিয়াম হা সাফারাতা কা ফোনম বেনুনবা মেসেজিং ওয়েকাম গাবিয়াস এ ফুরসাতু মিউতি হুলওয়াল লাইফা মেসেজ কলম দামবি পিএসএম এআই ডিএফএম 91 মি পেজ মিয়াদে সামা এগার গড়ি তিরি সিঙ্গুমা হামে শো কুরিয়া দানে শো ফেচুমগে গতু মিকেনিস তেনি আমিদলা রাউকে ভারে রীতি লাভে

আমাদের রঙ্গলি খাকত ইমতিহান করবু মট্টকা মারুমায় দীর্ঘরুম উফে দেবী রসখলাঙ্গে আদি এখলাঙ্গে আজিজ ওন্ত গিন গিনে ফাফ ফুসবা রসখলাঙ্গে।

ইউরিন ধন্যবানিতে এহেন নাকু নুনে হাম আকাশর তিমাম্মেঙ্গ গাতং ইন্দার কুরব্বার সূল কোডাগতে দিন তিমাম্মেন দৌ কুরিময় আদি তিমাম্মেন বুনিময় আল্লাহ এভ্যে সেচ্চে বাবয় নুলভয় তিয়বেখলুম বোডুগম বা ফুরেদুমে গা মেনুবিনুয়।

ফাহে এউরেন নং এ ওয়াদু কায়রিম ফেনিজ্জে হিন্দু কাফির মিহুঙ্গে মুনু তকং হিতাম এবরে কলিবি গেন্দানতে আদি অঙ্গবানতে মিথে বা মিহুং এদি গুয়া খম গাবি খন্তকে

নিকাং খাবার দিই বলে আসে আল্লাহ থিমাং খালে গে ফানাই থিমাং খালে গে ফানা একু গাওয়া বয়াকু হালাকু করে বি নামস নুয়াতা থিমাম মেন্না রাহমে লেভি নামস ফাহে ভেন দেনি আজাবং খা ফিরুন সালামে খোদ্দেনি খা খুঁয়ে

0: মিয়া খুরুগে মুরাদ দেনবড়িগেম বানি আল্লাহে কলমাই এ কলমুং এউরেন লিয়া থাকেতি গন্ধেবা ওয়াহি খুরবমে
1: মা আনতা বিনিমতি রাব্বিকা বিমাজনুন
0: খালেগ ফানগে ভেরি রাসকালাগে নিয়াতুম খালেগ ফানি ময়া হুকমগা বিবাডাই নুগনবমে
1: وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ
0: আদি হামাকাশরম নিমুমেন নুয়া ধর্মে খলেগ ফানং হুটে
1: وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ
0: আদি হামাকাশরম খলেগ ফান ওয়ানি মা বেগম ওয়া খুলগু ফুলগে মতিগা কং কাশওয়ারে

0: বুনেহাদা দেবাউড় বামং হিঙ্গাউড়ে মিহায়
1: মন্নাইল লিল খায়রি মুতাদিন আসীম
0: হেওকান্তম মানা করুম গিনা হাদ্দু ফাহান আলা ফাওয়া ফাফা করুম গিনা মিহায়
1: উতুল্লিম বা'দা যালিকা জানিম
0: হিং হারু মিহায় এহুরিহা খামকা ফাহুগা বাফা নুকাশাওয়ারু দারিয়েকে
1: أن كان ذا مال وبنين
0: اي نائي مداوري ادي درين تبي ميهك ويتيه